ওই রত্না যোগী, ওই রত্না যোগী হয়ে ওই রত্না যোগী, ওই রত্না যোগী হয়ে।